প্রেমের সিসিলাস দেনেন সোবারে মান্দারমরা এক তারঙ্গয়াত রুয়ান মাদুরেক সঙ্গব সিট রহসে পবন মাদ সিসিল সক সুয়ে বিন্দ পাহসে লবণ প্রতি পিড়ি মাদিন বিট রহসে কিয়ান মাট সুন্দর নুম নোলাদুয়াত সুয় মহাদে ভ্যারেন থুরুলুয় সন সুয়মে নুব সন্দসে সিউম লেস পিড়িমেদ নিবন্ধলায় পাহসে নুয়ান পিয়াগেন সেনে বিঁদ হদ মান্ডলে কিয়ান মাটে কেলে সদ মিয়াদুনে হদ সেনেহে পুরন বুয় সেনেহ সিত রহসে নিবান নটা কি নুম্বট মাই গিনি দালো রিসিসে পিয়ান হর থব মি এন চুরু মহাদেবী মনে গিলান হদবত মাডিনো মান পেরসে আলাউন